0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: শহীদ গঙ্গালাল রাষ্ট্রীয় হৃদয় রোগ কেন্দ্র বাঁশবাড়ি কাঠমান্ডু কা বরিষ্ঠ মুটু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বরকদিন খান অব পোখরামা উপচার হুনে সমস্যাহরু উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্ট্রোল, নিরন্তর ছাতি দুখনে, মুটুকো ধরকন বড়ি ভয়কো, শরীর শুনিনে ফুলনে, মুটুকো বাথ রোগ, মুটুকো ভল্বমা সমস্যা, মুটুকো চালমা গড়বড়ি আদি, সাথেই ইকো র ইসিজি কো সেবা পনি উপলব্ধ রয়েকো ছ। বিরামী যাঁচ প্রত্যেক মহিনাকো তেস্রো শনিবার অর্থাৎ এই অসার ২০ গতে শনিবার বিহান ৯ বজে দেখি দিবসো ৩ বজে সম্ম। সম্পর্ক পরিচিত মেডিকেল হল প্রালী, পরিচিত স্বাস্থ্য ক্লিনিক পোখরা ৪ গৈরাপাটন পালিখে চোক। সম্পর্ক ৯৮৪৩৪২৯৯, ৯৮০২৮৫৯৩২১, ০১৫৮৭১৭।